ছুটি ছোড় মন গয় বরে রাগর তো কান লাই ভোটে ভোটে মাইলে তাল করম সাগর বরে কো এই ধ্বসে মোরা রাই কতে দিন বুদ্ধি কতে দিন আতে তো কান কঠোরাই তেরো বুদ্ধি তো দেখে আদর বারে শূন্য থায়ো মেরো গাথা শেখে বলে মায়ারাইছো ঘাঁটিছো শেখে তেরো মারছো আদলরি শত্রু ভয়ে যাতে ঠুলো পরাক্রম গরে উনান সয় ভাইলাই মারে।

লাউতরা জানা মালায় যায় রে লাউতরা মেরা ঘরে তাই কইছা কো দুঃখ বরদায় আইছা কো মেরা ঘরে তাই কইছা কো দুঃখ বরদায় আইছা কো দিনা দিনা জিন্দাকি সারা খুনে ভাইরাত দিনা দিনা জিন্দাকি সারা খুনে ভাইরাত হরে রাম হরে রাম বাচো হরে রাম মুখলে বাচো হরে রাম আসলে ঘর চুকাম মুখলে বাচো হরে রাম আসলে ঘর চুকাম।

বোটা দেখি ভোটে দাইলে ল্যামসন চাংরা খাসি, বোটা দেখি ভোটা দাইলে ল্যামসন চাংরা খাসি, গরি পাকা ছোরা ছোরি রুঞ্জন দাইলা বাসি, গরি পাকা ছোরা ছোরি রুঞ্জন দাইলা বাসি, জেঠো ছোরো ভান্সা উতা হেবা চিউরা চিতি, ছাইলা ভালো ভালে দেখি রুঞ্জন মাখা মিচি, ছাইনা ভালো ভালে দেখি রুঞ্জা আখা মিচি,

জীবন বিতাও না হো গারো দুঃখী জীবন বিতাও না হো গারো। 2010 সাল লৌ জেঠাকো মহিনা 15 গতে গো থিও শুক্রবার কো দিন 15 গতে গো থিও শুক্রবার কো দিন চড়ো নি হিমাল চুচুরা চড়ো নি হিমাল চুচুরা আমরো টেঞ্জন সার বালে চড়ো নি হিমাল চুচুরা।